প্রিয় শ্রোতাক লগে নমস্কার আর লগতে সুন্দর ভিয়ন ইদা আকাশবাণী কেন্দ্র তুরা মিডিয়াম ওয়েবলা 243.31 মিটার আর কিলোহার্জ 1233 নি অনুষ্ঠান প্রচার হওয়া লাগিছে একাশা আজি বিশুধবার মে মাসলা 14 তারিখ সন 2026 আর সময় ভিয়ন ল 6:30:20 পার হওয়া লাগিছে আজিল অনুষ্ঠানলা প্রথম গান্ধা আপনি গিলা শুনিবকে পাব শিল্পী টুন্ডা হাজংলা গান্ধা

0: আপনি গিলা শুনিব কে পাইছে শিল্পী তুন্দ্রা হাজংলা গান দা
1: এলা অনুষ্ঠান নি আপনি গিলা শুনিবগে পাব হাজং সমাজ নি ধর্ম দীক্ষা আর অধিকারী পটলা বিষয় নি এগরা হুতুকে কঠিকা বাসুদেব হাজংলা আওয়াজ নি
2: হাজং সমাজ নি ধর্ম দীক্ষা আর বৈষ্ণব অধিকারী পথ নৃতাত্ত্বিক গিলালামতে হাজংগিলা ইন্দোমঙ্গোলিয়া জনগোষ্ঠীলা বংশধর কিয়া নানানি বই পুস্তক আদিগিলানি জোরদার করিয়া প্রকাশ করিয়া আহিছে। আর ভাষা দিক দিয়া ফালেও তিব্বত বর্মীয় এগরা ডাঙর বড় ভাষা পুরিয়াল্লা বলিয়া নানানটা সময় নিয়ে নানানজন লেখক গবেষক গিলা নানান ধরনের তথ্য ব্যক্ত করিয়া আহিছে। কিন্তু কথা হলে হাজংগিলালা রীতিনীতি চালচলন আর সমাজলা মাঙ্গলিক অনুষ্ঠান কর্মক্রিয়াগুলা লক্ষ্য করলে দেখিবা পাই যে হাজংগিলালা আচার ব্যবহার দোসরা দোসরা মঙ্গোলিয়া জনজাতি থকন সম্পূর্ণ আলাদা। এমনকি ভাষা দিক দিয়েও লক্ষ্য করলে দেখিবা পাই যে হাজং ভাষালা শব্দ উচ্চারণ মঙ্গোলিয়া জনগোষ্ঠীলা ভাষা লগন একেবারে অমিল। হাজং ভাষারা অঞ্চল ভেদে দোসরা দোসরা হলেও ইলামিল আসামিস বা পুরানি প্রাচ্য প্রভংশ কথিত আর্য ভাষা লগন হে মিল দেখা যায়। পুরানি কাল থকনে এই ভাষারা হাজং সমাজ নি অবিরতভাবে চলিয়া আহিছে। মধ্যযুগ নিয়ে ভারত নি হিন্দু ধর্মকে ধরিয়া প্রায় গিলা অন্যান্য ধর্ম সংস্কৃতি ইসলাম ধর্ম আর তারপরে খ্রিস্টান ধর্মলা জোরদার প্রসার নি একরকম নিষ্মার হইয়া আহিবান। ওই সময় নি গৃহ ধর্মগিলা রক্ষালা জনে দেশলা নানানি অঞ্চল নানান পরগনানি নানানজন যোগী ঋষি মুনি আর সাধুসন্ত তথা মহাপুরুষ ধর্মগুরু গিলালা আবির্ভাব হয়। উমার ভিতর নি জগৎগুরু শঙ্করাচার্য আর গুরু নানক দেব হবান শ্রেষ্ঠ। 1483 খ্রিস্টাব্দ নি বঙ্গদেশ নি আলাদ্দিন শাহলা রাজ্যত কালে আরো কালাকার মতে রাজা রামচন্দ্র খানলা রাজ্যতকালে নদিয়া নবদ্বীপ ধামনি বৈষ্ণব ধর্মলা গুরু শ্রী শ্রী চৈতন্য দেব আর আসামলা বরদওয়ানী 1449 খ্রিস্টাব্দনি নাম ধর্মলা গুরু শ্রীমন্ত শঙ্করদেবলা আবির্ভাব হয়। দোসরা দোসরা ধর্ম গুরুগিলালা মতে চৈতন্য দেব বা গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান বা শ্রীকৃষ্ণলা অবতার। ওই মহাপুরুষ গিলালা আবির্ভাবলা জনে সনাতন ধর্মরা আবার কতকতা হইয়া উঠি। আসাম নি নাম ধর্ম আর বঙ্গদেশ নি গৌর বৈষ্ণব ধর্ম জোরদারভাবে প্রসার হইছে যদিও উত্তরবঙ্গকে ধরিয়া আসামলা গোয়ালপাড়া থকন আরম্ভ করিয়া গারোপাহাড়লা সমতলভূমি অঞ্চল আর পরে দেশলা দক্ষিণ অংশ বর্তমান বাংলাদেশলা বিভিন্ন হাজং পরগনানি শ্রী শ্রী চৈতন্য দেবলা গৌরীয় বৈষ্ণব ধর্মরাহে বিশিকিয়া প্রসার হইছে। মহাপুরুষ শঙ্করদেবলা নাম ধর্ম আসামলা দক্ষিণ পশ্চিম অংশ নি একেবারে প্রসার নাই হয় কিয়া কবা পায়, যার ফল নি নাম ধর্মলা প্রসার এই এলাকা নিয়ে প্রায় দেখা না যায়। হাজংগিলা পূর্বকালে থকনে হিন্দু আর সনাতন ধর্মালম্বী বেদ হিসাবে সাম্বেতলা রীতিনীতি অনুসারেই সমাজ জীবনলা নানানটা মাঙ্গলিক কর্মক্রিয়া করিয়া আহিছে। গৌরীয় বৈষ্ণব ধর্ম প্রসারিত আর দীক্ষিত গোস্বামী মহন্ত গিলা ধর্ম প্রসার করে ঘর জঙ্গল ফৈলাম বনাঞ্চল নি সামিয়া ধর্ম প্রসার শুরু করে ওরা কৃষি প্রণালী দ্বারা জীবনযাপন করা হাজং সম্প্রদায়লা মাজনি যায়া গৌরো ধর্মলা সম্মেলন পাতে। আগে থকনে বৈষ্ণবপন্থী হাজং ব্যক্তিগিলাগে সম্মেলনলা মাজনি দেহাশুদ্ধি করিয়া কাননি কৃষ্ণ নাম দ্বারা দীক্ষা শিক্ষা দেয়। ধর্ম সম্মেলনতেই কয়েকজনকে একেলগে দীক্ষা মন্ত্র দেওয়ালা উপরেও ভ্যাগ মন্ত্র দান করিয়া আহিছে। ভ্যাগমন্ত্র গ্রহণ করা বৈষ্ণবপন্থী হাজংগিলা গৌর ধর্ম দীক্ষিত আর প্রসারক গোস্বামী বা মহন্তলা নেখানে উচ্চ পদস্থ। দীক্ষা বা ভ্যাগমন্ত্র দান করার সময় এক একজন গোস্বামী ঠাকুর এক একটা পরিবার গত বা বংশ দ্বারা দীক্ষামন্ত্র দিছে। ওই সময় থকনেই দীক্ষা ভ্যাগমন্ত্র দান করা গোস্বামী বৈষ্ণব ঠাকুরগিলা হাজং বৈষ্ণব ঠাকুরগিলাকে অধিকারী পদ প্রদান করি আহিছে। এমনকি সমাজলা দোসরা দোসরা মানগিলাকেও কৃষ্ণ নাম দিয়া নাম শুনানি বা দীক্ষা মন্ত্র ভ্যাগ মন্ত্র দিওয়ালা অধিকার আদেশ বা অনুমতি প্রদান করিয়া আহিছে। ওই কর্মগিলালা উপরেও সজাতিলা সব ধরনের মাঙ্গলিক অনুশাসন জিঙ্কা বিয়া শ্রাদ্ধ নামকরণ অন্নপ্রাশন্ন আর নানান রকম পূজা পার্বণ অনুষ্ঠানলা কর্ম করিয়া অনুমতি প্রদান করিয়া আহিছে। তথ্যমতে 1117 বাং পশ্চিম গারোপাহাড়লা বারোহাজারি অঞ্চল নি স্বর্গীয় ভাগবত হাজং অধিকারী সর্বপ্রথমে দীক্ষা গ্রহণ করিয়া বৈষ্ণব অধিকারী হয়। স্বর্গীয় ভাগবত হাজং জগৎমোহিনী পরিবার ব্রহ্মহরি গোত্র গোস্বামী ঠাকুর দ্বারা দীক্ষিত। দক্ষিণ হাজং পরগনালা প্রথম অধিকারী হওয়ালা তথ্য পাওয়া নাই যায়। অজনৈদাত দাঙি ধরা না হলে হাজং সমাজ নিয়ে অধিকারী গেলাই পরম বৈষ্ণব গোস্বামী তুল্য ভগবান শ্রীকৃষ্ণ ওলা উপাসক ভক্ত ওরা তুলসীমালা পিনি তিলক পিনি মালা জপ করে ভগবানলা গুণকীর্তন করে সকালে সন্ধ্যা বেদলা গায়ত্রী মন্ত্র জপ করে দেহানে দ্বাদশ গোপী চন্দনলা ফোটা মুখনি হরিনাম এই গেলাই হাজং বৈষ্ণব অধিকারীলা মূল পরিচয়। ওরা রাধা গোবিন্দ পূজা করে শালগ্রামশিলা পূজা করে রাধা গোবিন্দ চরণ ধোয়া পানি চরণামৃত বা পবিত্র গঙ্গাজল হাজং সমাজলা নানান্তা অসস কর্মনি ব্যবহার করে সর্দি শান্তি হয়। ওরাই সমাজ নিয়ে পুরোহিত্য হিসাবে কর্ম করে আসে। হাজং সমাজ নিয়ে বৈষ্ণবের অধিকারীগুলা শাস্ত্রীয় ধারা বেদগত্র মতে ধর্মীয় জীবন নিয়ে দীক্ষা শিক্ষা পায়া আহিছে। নিত্যানন্দ ঘর বা পরিবার গোস্বামী ঠাকুর দ্বারা কৃষ্ণমন্ত্র দীক্ষিত পরিয়ালে সান্দিল গত্র ব্রহ্মহরি ঘর বা পরিবার গোস্বামী ঠাকুর দ্বারা কৃষ্ণনাম দীক্ষিত পরিয়ালে কাশ্যপ গত্র কবিরাজ ঘর বা পরিয়াল গোস্বামী ঠাকুর দ্বারা দীক্ষিত পরিয়ালে অকুলানন্দ গত্র জগৎমোহিনী ঘর বা পরিবার গোস্বামী ঠাকুর দ্বারা দীক্ষিত পরিয়ালে ভরদাস গত্র আগর শঙ্কর পরিবার বা গোস্বামী ঠাকুর দ্বারা দীক্ষিত পরিয়ালে অচ্যুতানন্দ গত্র আগর শঙ্করকে অদ্বৈত গত্র কোয়া হয়। উপরোক্ত ঘর পরিবার আর গত্রলা দ্বারা ধর্ম দীক্ষিত হওয়ালা পরেও বর্তমান সময়নি শ্রী শ্রী অনুকূল ঠাকুরলা সৎসঙ্গ ধর্মলা প্রচার ব্যাপকভাবে চলানি বাহার হাজং সৎসঙ্গ ধর্ম নিউ দীক্ষিত হয়া রসে।
1: আপনি গিলা শুনিবকে পাশে হাজং সমাজ নি ধর্ম দীক্ষা আর অধিকারী পতলা বিষয় নি এগ্রাহুটুকে কটিকা
0: এলা অনুষ্ঠান লা দ্বিতীয় গান্ডা আপনি গিলা শুনিবকে পাব শিল্পী পলে সাজংলা গান্ডা গান লা কথারা হলে মন্ডা খম দমায়।

আজিলা অনুষ্ঠান নি শেষ গান্দা আপনি গিলা শুনবগে পাশে শিল্পী সুবল হাজংলা গান্দা ইদতে অনুষ্ঠানলা সময়ের শেষ হয়ে আহিলে আপনি গিলাগে পুনর লগ পাওয়ালা প্রতিশ্রুতি নিয়ে ইদতে মই বিদায় নিলে ধন্যবাদ।